0: গো তোমার আকাশ দুটি চোখে, কি সুন্দর গান, সত্যি শুনে অনেক ভালো লাগলো। অ্যান্ড আই থিঙ্ক সমীর নে ইস গানে কি কি থি ফরমাইশ। সমীর, লাভলি সং, বহুত আচ্ছা গানা সিলেক্ট কি আপনে। অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান, ইউ আর টিউনড ইন টু বোলি প্যার কি অন দিল সে। আই এম ইয়োর হোস্ট অমরীন হাসনাত। বার বার ইসলিয়ে বতাতি হুঁ বিকজ আই নো কি লোক গাড়ি মে বেঠতে হ্যাঁ ফির উতর যাতে হ্যাঁ, অ্যান্ড সম পিপল ইউ নো জয়েন ইন এন্ড দে হ্যাভ নো ক্লু, ও রেডিও অন করতে হুয়ে কন সা শো চল রা হ্যায়, কন সি ভাষা, কন সি ল্যাঙ্গুয়েজ হ্যায়, কন বোল রা হ্যায়। সো আই গো হেড এন্ড রি ইন্ট্রোডিউস মাই সেলফ এজ ওয়েল এজ দ শো, তাকে এভরি ওয়ানস অন দ্য সেম পেজ অ্যান্ড ইউ নো হোয়াটস গোয়িং অন। 9722355555 হ্যাঁ হামারে স্টুডিও কা নম্বর। বোলি প্যার কি সেগমেন্টস মে হাম সির্ফ ওর সির্ফ রিজনল ল্যাঙ্গুয়েজেস কে গানে প্লে করতে হ্যায়, নো হিন্দি, নো উর্দু, নো ইংলিশ। লেকিন ইয়ে সেগমেন্ট 5 বজে তক খতম হো জায়গা, সো উই অনলি গট 15 মিনিটস, লেটস সি ইফ উই ক্যান স্কুইজ ইন কাপল মোর সংস, ইউ গটা বি পেশেন্ট, দেয়ারস এট লিস্ট 5 মিনিট হোল টাইম। ফানিশা রেডিও আপ অন এয়ার হ্যায়, থ্যাঙ্ক ইউ ফর হোল্ডিং। আপকা নাম?
1: সঙ্গীতা
0: জি, সঙ্গীতা জি বলিয়ে, কন সি ল্যাঙ্গুয়েজ কা গানা রিকোয়েস্ট করেঙ্গি?
1: হিন্দি সং, সিন্ধি,
0: সিন্ধি সং। ক্যা নাম হ্যায় আপকে গানে কা?
1: আসা পেসে ওয়ারা আয়ু।
0: ফির সে বলিয়ে, পেলা ওয়ার্ড ক্যা হ্যায়?
1: আসা, আসা,
0: আসা,
1: হাম, আসা পেসে ওয়ারা আয়ু,
0: পেসে,
1: পেসে,
0: হ্যাঁ মুঝে ভি চাহিয়ে,
1: ওয়ারা,
0: পেসে ওয়ারা, ওকে,
1: আয়ু, হ্যাঁ, সুন্দর কে লিয়ে, আসা পেসে ওয়ারা আয়ু,
0: ওকে, ইসকা ক্যা মতলব ক্যা হ্যায়?
1: মানে হাম বহুত পেসে ওয়ালে হ্যায় সিন্ধি লোক।
0: আরে ফির তো মেরে বেস্ট ফ্রেন্ড হ্যায় আপ লোগ, ঠিক হ্যায়। অলরাইট চলিয়ে, ইয়ে রাহা আপকা সিন্ধি সং, থ্যাঙ্ক ইউ। কহাঁ সে কল করেঙ্গে আপ?
1: সাউথ লে।
0: অলরাইট, থ্যাঙ্ক ইউ ফর ইয়োর কল।
1: ওকে, ইয়ো গানো দুনিয়া জে সজে সিন্ধিন জে লাই মা পেশ কয়া।